0: আপনার সাহেব, যখন কখনো রাসায়নিক খর পতোয়ার নাশকের প্রয়োগ করেছি অনিল ভাই, তো আপনার সবকে যে ছে সে অনুভবী কিসান সে ইয়া আপনার সবকে কৃষি বৈজ্ঞানিক ছে হুনকা সে সলাহ অবশ্যই লোলবাক চাই যে আপনার সবক ক্ষেতমে কোন খর পতোয়ার আছে আর একরা লেল কি উপযুক্ত উপযুক্ত রত না?
1: নিশ্চিত রূপসে সঙ্গে সঙ্গ হরেক ফসল যেকা রোগ ব্যাধি সেহো লাগাইয়া এমে রোগ ব্যাধিক সন্দর্ভে গপ করব হমসব আশুতোষ ভাই বিস্তার সঙ্গ গপ করব মুদা আব কনি কালক ছোট সন বিরাম লি হমসব
0: শোনা যায়।